0: আর কবে যাবো? এই কুমি তো একটু চিন্তা করি, মুখে আই আছে যে বর্ষা কবি রাখো ও যেন মেয়ে থাকো তুমি বকলে থাকো যেন তোমার উপর জুতা আছো ওই পুজো করে হিন্দু করিনি তোমার তো সরকারি ঢুকে আসেনি
1: ভাই বন্ধ সঙ্গে
0: সাপার
1: কথা অপনাও নেই ধরো